শ্রোতেও আমি আকাশবাণী মুম্বই চেয়ে বিদ ভারতী কেন্দ্রবরণ বলে থাকত এফএম 102.8 আনি নিউজ অন এআইআর এপর রাত্রিচে 11 বাজলে হেত আমচি আজচি শেবটচি সভা সমাপ্ত হোত আহে পুনা আপলি ভেট উদ্যা সকাড়ি 5 বাজুন 50 মিনিটানি শুভরাত্রি জয় হিন্দ।